বললো জি বাহি গুরু এক ওঙ্কার বাহিগুরু জি কি ফতহি শ্রী ভগৌতী জি সহায় বার শ্রী ভগৌতী জি কি পাতশাহী দশমী প্রথম ভগৌতী সিমরক গুর নানক লাইতে আই ফির অঙ্গদ গুর তে অমরদাস রাম দাস হই সহায় অর্জন হর গোবিন্দ নাম সিমরাও শ্রী হর রায় শ্রী হর কৃষ্ণ ধ্যাইয়ে জিস ডিঠে সব দুঃখ যায় তেগ বহাদুর সিমরিয়ে ঘর নৌ নিদ আবে তাই সব থাই হই সহায় দশমী পাতশাহ শ্রী গুরু গোবিন্দ সিং সাহেব জি সব থাই হই সহায় দশম পাতশাহিয়ান দী জোত শ্রী গুরু গ্রন্থ সাহেব জী দে পাঠ দিদার দা ধ্যান তার কে বোলো জি বাহে গুরু বোলো জি পঞ্জা প্যারিয়াঁ চৌহান সাহেব জাদিয়াঁ চালিয়াঁ মুক্তিয়াঁ হঠিয়াঁ জপিয়াঁ তপিয়াঁ জিনা নাম জপিয়াঁ বন্ড ছকিয়াঁ দেগ চলাই তে